প্রণাম শ্রোতা বন্ধু, গত অধ্যায়ে আমি প্রজ্ঞাপুরাণর প্রথম ভাগের কিয়দংশর আলোচনা করেছিলি। আজ আসন্তু এর পরবর্তী ভাগের আলোচনা করিবা। যেতবে মনুষ্য ভগবত সাক্ষাৎকারর এই তিন গোটি উপায় যথা উপাসনা, সাধনা, আরাধনা অনুসরণ করে, সেতবে উচ্চকোটির চিন্তাধারা ও উৎকৃষ্ট চরিত্র রূপে ঈশ্বর তা অন্তঃকরণে প্রবেশ করে থাকে। তা ভিতরে সৎমার্গরে অগ্রসর হবার সাহস উৎপন্ন হয়ে থাকে এবং তা উপরে প্রচুর মাত্রায় দৈবী অনুগ্রহ বর্ষা হয়ে থাকে। মহাপ্রাজ্ঞ কহিলে, হে শ্বেতকেতু, ঈশ্বর সহ সম্পর্ক রক্ষা করা মাধ্যম ভজন, পূজা, বচন, উপহার, উপচার পরি নগণ্য উপায় দ্বারা করা যাই পারে, কিন্তু তাঙ্কর অনুকম্পা লাভ করা নিমন্তে নিজকে পবিত্র ও প্রখর করা হয়ে থাকে। ঈশ্বর ও জীব মধ্যে পরস্পর সম্মিলন সংযোগর দর্শন ও প্রক্রিয়া বিষয়ে বুঝাই মহাপ্রাজ্ঞ শ্বেতকেতুঙ্কু কহিলে, পরিচিত হবার সম্পর্ক স্থাপন করা তো অত্যন্ত সহজ, কিন্তু নিজকে ছল কপট শূন্য ও তেজস্বী করা যাই পারিলে হি দৈবী অনুদান পাইবা ও ভগবত কৃপা নিজ ভিতরে প্রবেশ করা যোগ্য সম্পর্ক স্থাপন করা যাই পারে। বাহ্য উপচার তথা ভজন, স্তব ও পূজা ঈশ্বর সহ সম্পর্ক স্থাপন করিবার মাধ্যম মাত্র। এহা করি সুদ্ধা যদি অন্তক্ষেত্র পূর্ববত দিন মলিন তথা দুর্বল রহে, তেবে এই সম্পর্ক একাঙ্গী ও অসমাপ্ত হয়ে রহে। আমার ডাক শুনাগলে সুদ্ধা যদি তাহার উত্তর ন মিলে, তেবে প্রয়াস সফল হয়ে না বলে মনে করা হব। পবিত্রতা অর্থাৎ নিশ্চলতা, প্রখরতা অর্থাৎ তেজস্বিতা, এই দুই শর্ত পূরণ হয়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রর বিদ্যুৎ প্রবাহিত হওয়া পরি সাধক ভিতরে প্রাণ প্রবাহ আরম্ভ হয়ে যায়। এহাই হচ্ছে প্রকৃত ভক্তি, বাকি সবু কলেবর। ভগবান রাম শবরীর বরকুড়ি খাইবাকু গলে, কারণ শবরী ঠারে সমর্পণ সহিত ছলহীন ভাবনা থিলা। নির্জন জঙ্গলরে বাস করুথিবা এক শবরী উপরে অনুকম্পা করি প্রভু স্বয়ং সেঠাকু গলে। এহাঠারু বলি তাহার পবিত্রতার অধিক বলিষ্ঠ প্রমাণ কণ হইপারে। রুক্মিণীঙ্ক দ্বারা প্রস্তুত স্বাদিষ্ট ভোজন তুলনায় বিদুর দেইথিবা ফলরে চোপা এবং দ্রৌপদীঙ্ক দ্বারা অর্পণ করাযাইথিবা স্বল্প শাগ বা তরকারি শ্রীকৃষ্ণঙ্কর প্রিয় থিলা। সমর্থ বা সমৃদ্ধ মানঙ্ক উপরে নুহে, বরং পবিত্র ও নিষ্কপট ব্যক্তিঙ্ক উপরে প্রভু কৃপা বৃষ্টি করিথান্তি। অর্জুনঙ্ক ঠারে পবিত্রতা থিলা, কিন্তু প্রখরতা নথিলা। নিজ পবিত্রতার আধার উপরে সে গীতা উপদেশ শুনিবার ও ভগবানঙ্কু সারথী রূপে পাইবার যোগ্যতা অর্জন কলে। নিজ সখা অপূর্ণ হওয়া দেখি ভগবান তাহলে যুদ্ধরে প্রবৃত হওয়াপাই আদেশ উপদেশ দেলে এবং প্রখরতার সমাবেশ করি অর্জুনঙ্কর গাণ্ডীব ধারণ তথা পরাক্রমকু সার্থক করিদেলে। অনুদান রূপে ভগবত কৃপা এমিতি বর্ষা হয়ে থাকে। পবিত্র ও প্রখর ভক্তমানঙ্ক মধ্যরে

0: আকাশবাণী বলাঙ্গীর প্রচার করছ চাষর হাল।
1: গছর মঞ্জি চে ডাল বা পতরকে বিহন ভাবে ব্যবহার করা যায়সি। বিহন বা মঞ্জি হি ফসলর মূল হয়। মঞ্জি নু আরম্ভেসি গছর জীবন। মূল মঞ্জি ঠিক নি রহলে গজা হেবারটা, গছ বড়বারটা, ফল হেবারটা বাধা হেসি। সেথির লাগি মঞ্জি বিষয়টি আমি সচেতন হবার নিহাতি দরকার আয়। বুনবার আগরু বিহন বাছবারটা অতি জরুরি আয়। ঠিক বিহন বাছি নি পারলে আমাকে গোটে ঋতু বা গোটে বছর হরাবারকে হেসি। এটা আমার লাগি অনেক ক্ষতিকারক হেসি। ঠিক বিহন ব্যবহার নি কলে গজা বাহারি নি থাকে। গজা বাহারলে বি গছ হুষ্ফুষ্ট হয়ে নি থাকে। খাদ্যসার দেলে বি গছ ভল করে বড়ি নি থাকে। ফসলে অধিক রোগ পোক হওয়া, অমল সময়াতে আকপজ হওয়ারটা আর অমল কমি বি যাইসি। এসব অসুবিধা নি হবার লাগি আমাকে ঠিক বিহন ব্যবহার করবারকে হওয়া, কেতটা দিক প্রতি আমাকে নজর দেবারকে হওয়া। নিজের অঞ্চল লাগি অনুমোদিত কিসম ব্যবহার করুন। অন্য জেলা বা রাজ্যে ভল অমল দেওয়ার কিসম নিজের অঞ্চলে ভল অমল হওয়া ভাববারটা ঠিক নেইসি। কেতটা কিসম আছে যাহার গোটে নির্দিষ্ট ঋতুটি ভল হেসি, সেথির লাগি ঋতু অনুযায়ী ফসল কিসম বাছুন। বিহন বুনলা বেলে ইতার কিসম প্যাকিং তারিখ আর কেতে দিন যায় ব্যবহার করি হবা ই কথা দেখুন। বেশি পুরনা বিহন কিনবার উচিত নেইসি। ভল কোম্পানির বিহন কিনলে ঠকামি রু আমি নি পড়ু। প্যাকিং বা সিল করাই থিবার বিহন কিনবারটা ভল। নিজের বিহন ব্যবহার করুথিলে এটা হুষ্ফুষ্ট আর নিরোগা হবার সঙ্গে ইথু যেনটা ভল গজা হবা সে উপরে নজর দেবারকে পড়বা। হুষ্ফুষ্ট বিহনরু ভল গজ বাহারসি। বিহন ব্যবহার করুথবার আগরু ইতার গজা পরীক্ষা করে নেওয়াটা ভল। কেতটা অঞ্চলে কিছু নির্দিষ্ট রোগ পোক বহুত হিসাবে দেখা যাইসি। এসব রোগ বা পোক সহি পারুথবার বিহন কিসম ব্যবহার করবার দরকার। ভল কিসমর লক্ষণ মানে হেলা এটা অধিক অমলক্ষম হইতিবা, ইতার ভল গজা হবার ক্ষমতা থিবা, এটা নিরোগা আর নিরোড়া হইতিবা, ইথি ঘাস মঞ্জি তথা অন্যান্য জিনিস মিশি নিথিবা, বিহন জনিত রোগ জীবাণু তথা পোকর অন্ডা নিথিবা, দেখবারকে ইটা একা ভলি দেখা যাওয়া, মা গছর গুণ ইথি প্রকাশ পৌধুবা। আর গোটে কথা বি আমার চাষী ভাই বোন মানে নিহাতি জানবারকে পড়বা যে বিহন বিশোধন করবার নিহাতি দরকার আহে। ইতার দ্বারা বিহনরে থিবার রোগ জীবাণু মরি যায়সন, যার দ্বারা অনেক রোগ দাউরু ফসলকে রক্ষা করি পারমা। বিহন বিশোধন খুব সস্তা আর সহজরে হইতিসি। বিহন বুনবার আগরু ইতাকে বিশোধন করদেবারকে পড়বা। থিরাম, ক্যাপটন, বাবিস্টিন ইন্তা ঔষধি বিহন বিশোধন করা যাই পারবা। প্রতি কিলোগ্রাম বিহন সঙ্গে 3 গ্রাম থিরাম নহেলে ক্যাপটন কিংবা 1.5 গ্রাম বাবিস্টিন গুলি করে বিশোধন করা যাই পারবা। বিহন বিশোধন ড্রম বা সফা মাঠিয়াথি বিহন সঙ্গে উষু মিশা যাই পারবা। বিহনকে সিধাভাবে বুনা যায়সি। কেতটা জায়গা নেয় ইতাকে উপচার করি করি বি বুনলে অধিক সুফল মিলিতিসি। অত্যধিক শীত পড়ুথবার জায়গা, মরুড়ি হুতবার অঞ্চল, সমস্যা থিবার মাটকে উপচার করি করি বিহন বুনবার ভল। শীতদিনে মঞ্জিকে লগালে শীঘ্র গজা বাহারি নিথায়। বেশি দিন মাট ভিতরে পড়ি রহলে কেতটা মঞ্জি নষ্ট হয়ে যায়সি। ইথির লাগি বুনবার আগরু বিহনকে ভিজে দেওয়ার উচিত, যার দ্বারা শীঘ্র গজ বাহারি থিসি। কেতটা জায়গানে বিহনকে প্রাইমিং করি করি বুনা যায়সি। ইতার দ্বারা ফসলের মড্ডি সহবার শক্তিটা বড়ি যায়সি। ইথির লাগি বিহনকে পানিরে ভিজে করি শুকে দেওয়ারকে পড়বা। পটাসিয়াম ক্লোরাইড 2 শতকড়া, পটাসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট 0.5 শতকড়া, জিঙ্ক সলফেট 100 PPM ইন্দা ব্যবহার করি করি বি বিহন উপচার করা যাই পারবা। ফসল অনুসারে উপচারর সময়া ভিন ভিন হইতিসি। কেতটা জায়গানে গায়মুদ ব্যবহার করি করি বি বিহন উপচার করা যায়সি।
0: শুনুলে চাষর হাল, উপস্থাপনা তেজরাজ ধরুয়া।

0: বিভাগ আনিছি নূয়া সুযোগ এডিপি আপ্রেন্টিস এমবেডেড ডিগ্রি প্রোগ্রাম পাঠপড়া সহিত কাম শিখিবার সুযোগ তৃতীয় বর্ষে মিলিব স্টাইপেন্ড আসন্তু দক্ষতা গড়িবা চাকরি পাই পথ সুগম করিবা অধিক সূচনা পাই সামস পোর্টাল কু যাই আজি হি আবেদন করন্তু এডিপি আজি শিখন্তু কালি রোজগারক্ষম হুয়ন্তু
1: কণ্ঠ বাবুল সুপ্রিয় গীতরচনা সন্তোষ মহাপাত্র সঙ্গীত মনতোষ মিত্র।

0: শ্রোতা বন্ধু, পরিবেশর পরিষ্কার পরিচ্ছন্নতা আম সুস্থ জীবন নির্বাহ পাই একান্ত অপরিহার্য। যদি আমি শারীরিক ভাবে সুস্থ ন রহিবা, মানসিক ভাবে মজবুত ন হেবা, তেবে আম দৈনন্দিন জীবনরে ব্যতিক্রম দেখা দেব। আমার কার্যধারে সফলতা আসবনি কি আমার, আম গাঁর, আম রাজ্যর তথা দেশর বিকাশরে আমার ভাগিদারিতা রহিবনি। কহিবা অর্থ হেউছি, আম পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা, যে প্রকৃতি আমার মা তার যত্ন নেবা, তাকু সুরক্ষিত রাখিবা, বিশেষ করে জঙ্গল পরিবেশর সুরক্ষা দিগরে আমি অন্টা ভিড়িবা, প্রচুর বৃক্ষচারা রোপণ করিবা, তাকু যত্ন সহকারে বড়াইবা এবং আম পরিবেশকু সুস্থ সুন্দর রাখিবা। তেবে জঙ্গল পরিবেশর সুরক্ষা কেতে জরুরি, জঙ্গল সম্পদর অবক্ষয় হলে এহা আম জীবন ধারণ উপরে কি প্রভাব পকায়ে, সুস্থ পরিবেশর মহত্ব, নূয়া জঙ্গল সৃষ্টি দ্বারা আম দেশর বিকাশ কেতে ত্বরান্বিত হইপারিব, এমিতি কিছু প্রসঙ্গকু আধার করি আজির আলোচ্য বিষয় জঙ্গল পরিবেশর সুরক্ষা। এ সম্পর্কে আলোকপাত করুছন্তি ডক্টর ভারতভূষণ রথ।
1: আমি সমস্তে জানিছে পরিবেশ সুরক্ষা যদি ন রহিব তবে বিশ্ব দিন না দিনে ধ্বংস হইযিব। বিশ্বকু যদি কেহি বঞ্চাই রাখিছি তবে তাহা হেউছি আমার পরিবেশ। সেতিপাই বেদ কুহন্তি ওম দ্যৌঃ শান্তিঃ অন্তরিক্ষ গুম শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তির্বিশ্বদেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিঃ সর্বগুম শান্তিঃ শান্তিরেব শান্তিঃ ছামা শান্তিরেধি। এই যে বৈদিক মন্ত্রটি এহা ঋগ্বেদরু আসিছি এবং এই ঋগ্বেদর বৈদিক মন্ত্রের সে কহুছন্তি যে দ্যৌঃ শান্তিঃ পৃথিবী শান্তিঃ আপঃ শান্তিঃ বনস্পতয়ঃ শান্তিঃ ঔষধয়ঃ শান্তিঃ। এইভাবে ভাবে মন্ত্রগুলিকে কহিবার অর্থ হেউছি, যদি ঔষধীয় বৃক্ষগুলিক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সুরক্ষিত ন রহিবে, বনস্পতয়ঃ শান্তিঃ, বনস্পতি নাম বৃক্ষলতা, বৃক্ষলতা গুলিক যদি শান্তি ন রহিবে অর্থাৎ সম্পূর্ণ ভাবে সুরক্ষিত ন রহিবে, তেবে বিশ্ব সুরক্ষিত হয়ে রহিপারিব না। এবং তাপরে সে কৌচন্তি দ্যৌঃ শান্তিঃ আপঃ শান্তিঃ, আপঃ অর্থাৎ জল, তেণু যদি জলর সুরক্ষা করা না যায়, যদি জলকু ঠিক ভাবে প্রোটেক্ট না করা যায়, তবে আম পৃথিবী পৃষ্ঠরে নিশ্চিত ভাবে ইমবালান্স অর্থাৎ ব্যতিক্রম দেখা যাব। তেণু আকাশ হুন্তু অথবা জল হুন্তু অথবা পৃথিবী হুন্তু অথবা আমার এই যে বনস্পতি বৃক্ষ লতা নদী পাহাড় পর্বত এই যেতে সমস্ত পরিবেশের যে প্রকৃতির তত্ত্ব, সে তত্ত্বকে আমি যদি সুরক্ষিত ন করিবা তবে দিন না দিনে এ বিশ্ব নিশ্চিত ভাবে ধ্বংসাভিমুখী হব। আজি আমি মানে দেখুছে যেতবে গোটিয়ে বার মাস আম পাখে রয়েছে এবং ছটি ঋতু রয়েছে, আজি আমি আউ ছটি ঋতুকে দৃষ্টিগোচর হয়ে পড়ু না, কেবল দুই তিনটি ঋতু আম পাখে আসুচি, গোটিয়ে হচ্ছে বিশেষ ভাবে গ্রীষ্ম বর্ষা এবং তাপরে শীত, এইভাবে তিনটি ঋতু আম পাখে বর্তমান দৃষ্টিগোচর হচ্ছে। তবে শীত মধ্যে ধীরে ধীরে বিলুপ্ত হওয়া বসিলা, কেবল গ্রীষ্ম গোটিয়ে ঋতু বর্তমান সমগ্র বিশ্বরে নিজের স্থিতিকে বজায় করে রাখুছে। তেমন এইভাবে পরিস্থিতি সৃষ্টি হবার কারণ হচ্ছে পরিবেশর অসন্তুলন। তেমন পরিবেশর সুরক্ষা পাই আমি মানে সমস্তে চেষ্টিত, বিশেষ করে যে যুব সমাজ, বিশেষ করে সমাজসেবী সংগঠন এবং সর্বোপরি ভারত সরকার তথা ওড়িশা সরকার এবং অন্যান্য রাজ্য সরকার মধ্যে পরিবেশর সুরক্ষা পাই বিশেষ ভাবে চেষ্টিত অছন্তি। কিন্তু সে যে চেষ্টা করা যাচ্ছে সে চেষ্টাকে আহুরি প্রামাণিক ভাবে করা দরকার এবং সে চেষ্টাকে সংকল্পবদ্ধ সহিত করা দরকার। যদি সংকল্পবদ্ধ হয়ে আমি পরিবেশর সুরক্ষা ন করিবা তবে দিন না দিনে আমি মানে হি আমার বিপদকু ডাকি আনিবা এবং আমার ভবিষ্যৎ পিঢ়ি নিশ্চিত ভাবে বিপদর সম্মুখীন হব। তেমন আমি মানে দেখুছে ভারত সরকারের অনেক গুড়িয়ে প্রকল্প ইয়াপাই কার্য করুছি, যেমিতি সেমানে ড্রোন মাধ্যমে ভারত সরকারের অধিকারী মানে ড্রোন মাধ্যমে কেউ জঙ্গলরে কেতে পরিমাণর প্রাণী, কেতে বন্যজন্তু অছন্তি, কেতে বৃক্ষরাজি রহিছি, কেতে বনস্পতি রহিছন্তি, আমার হিমালয় ঠারু আরম্ভ করি গন্ধমার্দন ঠারু আরম্ভ করি সেপটে নৈমিষারণ্য ঠারু আরম্ভ করি প্রত্যেকটি বড় বড় আমার যে অরণ্য সব রয়েছে সেই অরণ্যর সমস্ত প্রাকৃতিক এবং জৈবিক বিবিধতাকে সেমানে আকলন করুছন্তি।

0: দাদা জোহার
1: জোহার জোহার আর সব বহেন কেন্দা বনে বনে কে
0: দাদা
1: হ্যাঁ
0: বনে বনে কেন বলিছ এটা তো ছ বাজি গলে নিগে
1: হ্যাঁ
0: সূরজ দেবতা যেন হিসাবে খরা তিহড়ু ছন যে নিগে আর কাই যে আসি হউছে বলিছ
1: ও দেখ খরা ভি জিন্দা রদ রদি ভি জিন্দা হউছে আর গা গা যেন ধু ধু ফু ফু করি দউছে ইয়াড়কে সিয়াড়কে হেইযিব বহেন
0: বলে সে যেন আম গুড়া দু আইথিলা নি সেটা বি ঝড়ি ঝুড়া করি গলা
1: ইথর আম বইলে সাড়ে গুমাট যাহি দেখব পুরা গদা গদা আম পড়িছে বইলে
0: এটা নি বলছন কেন দাদা যেন বর্ষ যেতকি আম বইলাই থিসি সে হিসাবে ধুনি ধুকা হেসি বলছন
1: ও হেতি লাগি কেন সে বহেন ই বর্ষ মনে করি দু দু পপু হউ যে
0: হই হই
1: মুই এটা যে মুখ গুড়া দুর লাগি তল উপর হই যাচ্ছে
0: যে কা হেলা জি
1: উপরে শুকাই দেইছ মুখ কে বলে কেতে বেলে বর্ষা হয়ে যা বলে খাই ইয়াড়ে সিয়াড়ে হয়ে যাব
0: যে দাদা শুন তো ই যেন মুগ কথা নি কহুছ কে দেখ মুগ হচ্ছে আমার যেন যেতকি ডাল জাতীয় ফসল আছে নি কে ডাল ভিতরে রোজা বলছন বুঝল মুগ ডাল ভাত সঙ্গে নি কে যেন গেন্সি গোটে তরকারি হয়ে যা বলে ভাত দ্বারা খাই হয়ে যাইসি আর মুগ র কেতনি কেতে জিনিস দেখো বনে হেসি মুগ বড়া তারপরে যে মুগ তিখরি হ্যাঁ নানা জিনিস মুগ সিঝা কেতে জিনিস বনে হেসি
1: মুগ হচ্ছে হ্যাঁ বহেন ঠিক কইল যে
0: হ্যাঁ
1: মুগটা হেতকি মূল্যবান যে কা করব চাষি সবু আমি যেতে বলে আনি ছাইলা পরে
0: হ্যাঁ
1: এটা তো কম পয়সা দেবি ঘা ঘা ব্যাপারী কে দেবা কে
0: নি নি নি হেটা মই তোমাকে কইমি বলতুলি যে আর হেটা খাবার জিনিস মানে সর পড়ি গলা বলুছ
1: কা বলতুলি যে
0: ইথর কানা হুচে কি যে শুনবার লাগি কি মিলুছে নি কে
1: হ্যাঁ
0: ইজন মুগ পলি খালি তো নাইছে আর জান কি তারা ডাল জাতীয় ফসল আছে
1: মুগ বিরি এলা কি তেল বিজা বি
0: তেল বিজা ই সব তোর মন্ডি মানে পরে খুলুছে দাদা
1: হে সতে কে বলে
0: বলে আমি এটা ঠিকঠাক দাম দি বিকি পারমা জি
1: বলে ধান রো জিন্দা রেড মিলুছে দুই পয়সা বলে এই ডাল জাতীয় আর বি বুনিয়া এটা হেবা নে কে
0: দেখো আমার চাষি ভাই বোন মানে কেতে কষ্টে এটা মানে চাষ করিছি সব বাকি সস্তা তে বিকি দেলে নি কে সে দিহু পসে রকত বিকি দেলা বাকি লাগছি
1: হ বহেন আর গুটে কথা নে কে যে ভারত সরকার বলুছেন সবু চাষির আয় দুই গুণ হেবা সেতি লাগি এটা বি হউছে গুটে ব্যবস্থা যে ডাল জাতীয় কে বি সবু মন্ডি থি বিকি পারবে
0: যে দাদা শুনো
1: হ্যাঁ
0: এটা তো হেতকি নমি শুনছিলি বলে তো মন্ডি মানে হেবা বলি করি বাকি এই বাবতে যদি আমি অতকা জানমা
1: ও আর কানে পচরা বাকি
0: আগিয়া মানে ওছন তাকো নে এটিকে ফোন লাগাবা লাই পড়বা
1: সতে কি মিছে যে বহেন মন্ডি পরে এই ডাল জাতীয় আর বি হউছে কেন আগিয়া কো লাগামা
0: আ দেখো আমার যেন দেবপ্রিয় পণ্ডা আগিয়া যোজনা অধিকারী কৃষি ও কৃষক সশক্তিকরণ কৃষি বিভাগ বলা
1: ইয়ে বা ঠিক লোক কো বাছি যাও
0: মানে দেখো যোজনা অধিকারী বলে এই সব বাবতে বুঝে কি
1: সব বাবতে বুঝে কি কইবে
0: হ্যাঁ
1: বলে আজ্ঞা কু লগ আর কেন
0: লগ আর উচিত নি করুন আজ্ঞা
1: জোহার আজ্ঞা
2: জোহার জোহার
1: আও কেনতা আছন আজ্ঞা
2: হ্যাঁ সব ভাল চাষি ভাল তো আমি ভি ভাল
0: আজ্ঞা এটা আমি শুনবার লাগি পাউছুন যে ইথর ডাল জাতিয়া আর যেন তেল বিজা র মন্ডি ব্যবস্থা হেবা বলি করি বলে সে বাবদি আমার চাষি ভাই বোন মানকু টিকে বুঝে করি কইবে আজ্ঞা
2: রবি 2025 আৰু 26 ঋতু পাই
1: আজ্ঞা
2: সরকারଙ୍କ পক্ষରୁ ডালি জাতীয় তৈলবীজ শস্য গ্রহণ প্রক্রিয়া আরম্ভ হবাকୁ যাଉଛି
1: আজ্ঞা আজ্ঞা
2: সেটা আমাৰ যে 158 টা প্যাকস ଅଛନ୍ତି
1: আজ্ঞা
2: তা মাধ্যমରେ সরকার চাହୁଁଛନ୍ତି প্রোকিউরমেন্ট କରିବା ପାଇଁ
1: আজ্ঞା
2: তো বর্তমান ডালি জাতীয় মধ্যରେ মুগ বিରି আৰু তৈলবীজ মধ্যରେ চিনা বাদাম সূর্যমুখী আৰু সরিষা সংগ্রহ করিবা পাই যোজনা আছে
1: আজ্ঞা
2: আউ এটা নিকটস্থ প্যাক্স রে বি আপন মান

0: চাষটা ভাল করে দিলে হয়ে পারলাম। নাই গলা বর্ষ তো এথর টিকে কমিছে বুঝলি।
1: আচ্ছা মুগ সবু ওইটা কেন হাতে তুলছন?
0: গছ সেই ঘিচা আছে হাতে।
1: আচ্ছা গছ কে নেই ঘিচি করি কাটবো বলিকি কোয়া আছি আর আকে ইউরিয়া সার দিয়া নেই পড়ে বলছন, কেনটা করুছ?
0: নাই সেটা আইয়া আমার ইনে টিকে ডিফিকাল্ট, কারণ কানে কি জেন ভূতের কে নেই করি জিবে সেমানে তো ঘিচি কাটি নে জানন না, সেতুলি আমি ঘিচে দেছি।
1: বলে আইয়া মোড়া দলাটা কাইতি করুছ?
0: মরা গলাটা মেশিন আইয়া ট্রাক্টর হারভেস্টর দি মরা
1: ধরুন মুগ অমল করি সারা পরে যেনটা কি কোয়া যাচ্ছে যে এটা কি বিক্রি বটা কেনটা করুছন?
0: আইয়া বিক্রি বটা আমার এনে তো মন্ডি ফন্ডি কিছু নাই, যেন বেপারীকে দেখলে 70 দি দেই দেসু আইয়া কাট না হেত কিটা মুগ পোকো লাগি জিবে না হলে।
1: হ্যাঁ
0: হ্যাঁ বুঝলে কি, তাহাকে যদি সাইতি কি নে রখা গলা ওষুধ কষা দিয়ে কি নে রখা হলে সেটি পোকো লাগি জিবে, সেতুলে সে পোকো লাগবার আগ্রু তাহাকে বিক্রি করে দেশু আইয়া 70 ভাউট।
1: ও কম রে তা মানে বিক্রি হইছে,
0: কিছু মূল্য নাই।
1: আজ্ঞা আমার ইনে যদি ধরু না কি আমার জেলা তিন তা মন্ডি ব্যবস্থা ছিল সেনে রক্তে আইয়া।
0: হ্যাঁ কেনটা নে সব আড়ে যদি হেবা বলে তো বাধ্য রাখবে।
1: আজ্ঞা বাকি চাষি মানে কানা করুছন সব তাকর মুখ কি
0: হেনদা যেনটা আমি বিকুছ বেপারী কে নপে দইছ 70 টাকা দে হেনতা করজন কেচকে চাই যুজে সে মুখ দুরা গো।
1: আজ্ঞা ইতিরে পুষৌছে ঠিক আইয়া
0: নেই পুষালে ভি কাম করমা জমি পড়িয়া পকাবার অপেক্ষা কিছু আয় হো বলে চিন্তা করা যায়।
1: আর আজ্ঞা চাষ মাস্তি জনে ভাল হিসাব রে চলি পারবা আকে বড়ি পারবা বলিয়া লাগুছে কি কারণ?
0: নে হেনতা কে দেখলে বিলকুল নে পড়ি পারে আয়া, যেন সার খরচা হচ্ছে ভূতি ভূতি তোমার এই ট্রাক্টর ফ্যাক্টর রেট অনুসারে নাই আকে ইমপ্রুভ বিলকুল নে করি।
1: কারা কলে বড়িয়া তা চাষি আর টিকে আকে বড়ি
0: সরকারি যোজনা গুড়া কো আসি কি যদি কিছু সাহায্য মিললে আকে বড়িয়া তা
1: যাবে ও কিছু সময় দিলে আমার সঙ্গে চাষ বিষয়ে কানা কানা মুখ চাষ র ভিনে ভিনে কথা মানে কইলে সময় দেখি আমার সঙ্গে জুড়ি জন। ধন্যবাদ আজ্ঞা, জোয়ার আজ্ঞা,
0: জোয়ার জোয়ার জোয়ার।
2: সরকার
3: আমি যেন কথা এলু চাষী ভাই কথা নেই সে যেতকি চাষী অছন সবে পুরা ডাল জাতীয় চাষ করুন আর ধান রানু অধিক বড়িয়া রেট রে সব মন্ডি রে বিকো।
2: তারপরে দেখো গুটে কথা ই যেন মুগ র কথা যদি আমি কহমা
3: হয় হয় হয়
2: দেখো আমি যেতকি ভিনে ভিনে ফসল মানে চাষ করছো সে মানে আমার জমি তো সারাংশ ঘিসছন বাকি মুগ গুটে এন্দা ফসল যে আমার
3: জমি কে
2: সারাংশ দেই করে যাইছি
3: বড়িয়া
2: বলে আমি কাই হেলা যে মুগ চাষ নি করমা গো।
3: যে বহন কথা তো কেদিনে কেদে হেলা ন পদে দুই পদ শুনু আর
2: শুনু শুনু আইছে যেটা।
3: হ্যাঁ।

0: দাদা গীত শুনলা বেলকে নিজে দেখো আর বৈঠক তো উঠবাকে নি লাগে
1: নেই লাগে যে কা করব আমার সমিয়া কোট সইলে আর কি আর বড় হবা কে হয়
0: হয় হয়
1: জিমানো ভাই
0: জিমানো দাদা
1: হয় হয়
0: জোহার দাদা
1: জোহার বহন জোহার